0: গুড মর্নিং, এইটো আকাশবাণী কহিমা ফুজিরলগা খবর পড়ে আছে সংগীতা শর্মা। ফার্টিলাইজার্স ঠিক প্রা চলাই দিয়া কথাকে আগবাই দিবলে কারণে মহিনা লম্বা খেত বাচাও অভিযান আহিয়া কালিপরা পুরা দেশটি শুরু হয়ে যাব আছে। এগ্রিকালচার আর ফার্মার্স ওয়েলফেয়ার কারণে ইউনিয়ন মিনিষ্টার শিবরাজ সিং চৌহান পরা কইছে এইটু ক্যাম্পিয়নকে একটা লম্বা ন্যাশনাল ড্রাইভ বনাই দি কিনা ফার্মস ফার্মার্স আর বস্তিবিলাকে জোড়াই দিবলে লাগে। টিওপরা কইছে ফার্টিলাইজার্স ব্যালেন্স আর নুকসান নকরি কিনা চলাই দিয়া মৌসম লগতে জোড়া চুনৌতিবিলাক ওপরে ফার্মার্স খানকে ঠিক সময়তে সুযোগ দিয়া পঞ্চায়েত লেভেলতে সদায় ভাগ লই দিয়া আর বস্তিবিলাক নিমিত্তে লাভবিলাক সিধা উপলব্ধ করাই দিয়া ওপরতে এইটু ক্যাম্পেইন লাগা আসল ধ্যান থাকিবলে আছে। এইটু অভিযানকে জুন মহিনা 30 তারিখ তাক চলাই দিবলে আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরা আজি ফুজির 11 বাজিতে আকাশবাণী ওপরতে মন কি বাত প্রোগ্রামটে দেশ আর বিদেশতে থাকিয়া মানুখান লগতে টিও লাগা ভাবনা বিচারবিলাক বাতি দিবলে আছে। এইটু মান্থলি রেডিও প্রোগ্রাম লাগা 134th এপিসোড হবলে আছে। একটা রিপোর্ট
1: কার্যক্রমটি পুরা আকাশবাণী আর দূরদর্শন নেটওয়ার্ক AIR নিউজ ওয়েবসাইট আর নিউজ অন এয়ার মোবাইল অ্যাপতে প্রসারণ করবলে আছে। ইতুতো AIR নিউজ, DD নিউজ, PMO আর মিনিস্ট্রি অফ ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং লাগা ইউটিউব চ্যানেলসতে লাইভ স্ট্রিম করবলে আছে। আকাশবাণী পরা কার্যক্রমটি হিন্দিতে প্রসারণ করিয়া পাছতে রিজনাল ভাষা খানতে প্রসার করবলে আছে।
0: পাব্লিক সেক্টর অয়েল মার্কেটিং কোম্পানিজবিলাক পৰা আশ্বাসন দিছে কি ফিউল সাপ্লাই চেইন দে কোনোবি রুকাওট না থাকি কিনা পুরা নাগলেন কারণে পেট্রোল ডিজেল আর LPG লাগা সাপ্লাই মজুদ থাকি আছে। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম আর হিন্দুস্তান পেট্রোলিয়াম পৰা কই দিছে কি

একটা থাকিছে কে ইটু 100 মিটার রেস দৌড়লে আমার দেশ ইন্ডিয়ান ফিজিক্স কারণে নহয় কই কিনা বেশি মানুষের লাগা মুখ পড়া ওলাই থাকি আছে হলিবি তাই লাগা বাবা দুজন বাড়া কি জুনিছে জুনিছে আর তাতে মন সব দি কিনা জিত হাসিল করি কিনা মানুষকে দেখাই দিব বেলে কসম লওয়া আজি মই আমার দেশ লাগা মানুষ সবকে ইটুই কব মন আছে কে হয় আমি খান বি স্প্রিন্ট করিব পারিব বেলে মই তাই দুজনকে ইমান দুঃখ দিকতারে আর জনতি খান সব পার করি কিনা আপনি দুজনই দুজন ভিতরে ন্যাশনাল রেকর্ডস 3 বার ব্রেক করে দিয়া লাগা একটা এক্সট্রা অর্ডিনারি সফলতা আনি দিয়া লাগা আত্মা শিয়ার ডিটারমিনেশন মাইন্ডসেট কি থাকিছে আর কিনিকা ইটুকে ঘুরব পারি থাকিছে আর কিমান মুশকিল বাড়া ইটু কাম পারি যাই থাকি আছে ইটু খান সব ওপরে মন কি বাত শুনি থাকা মানুষ সব লগতে শেয়ার করে দিবি বলে কোয়া টাইম দে তাই খানি ইনিকা কই থাকি আছে গুরিন্দর বীর কইছে কে পয়লা শুরুতি তো বেশি মুশকিল বাড়া শুরু করে কিনা যাই থাকিছে কেতিয়াবা হলে মই আসল ঠিক চয়েস লইছি না নাই বিলিবি মই নিজের সুধি থাকিছে কেলে মানে হতাই হলে নাচিতে কেতিয়াবা মানুষ বাড়াবি শিকি থাকে হলিবি মই হারা টাইম দে মই চকুম হওয়া টাইম দে মই ঠিক পারা পারফর্ম না করিয়া টাইম দে এটু কারণ সব টাইম দে মই লাগা পরিবার মই লগতে সাথ দি কিনা থাকি আছে একটা বিয়া দিন ইয়া একটা বিয়া সাল পড়া আপনি লাগা জীবন বরবাদ করিব না দিবি মঞ্জিল নাপুংজাতাক স্বপ্না ঠিক রাখিবি বেলে তাই খানি মইকে কই থাকি আছে তাই লাগা কোচ পড়াবি বেশি ভাল লেসন পা লাগা তাইহি কই থাকি আছে এটু নিচিনা সমাজ দে আর নিজের মানু খান পড়া লাগাতার এনকারেজ করি কিনা চেয়ার করে দিয়া পড়া তাই খান লাগা মোটিভেশন কিতাবি হারা নাই বলে তাই পড়া মইকে কই থাকি আছে নিমেষ পড়াবি এনেকাহি কই থাকি আছে কে মই 2021 সাল দে এথলেটিক্স শুরু করিয়া টাইম দে সব মানু খান বাড়া মইকে কই থাকি আছে কে সাবি এটু তো হইলে একটা নতুন ফিল্ড আছে আপনি চলাব পারিব না নাই বলে সুধি থাকি আছে তেতিয়া মই এনেকা কই থাকিছে কে মই ইটু ফিল্ড জুনি কিনা আহি আছে তো মই ইয়াতেহি ঠিক পারা মঞ্জিল নাপংচাতাক মন দি কিনা কাম করি কিনা যাব পেলে মই লাগা পাবা পারাবি তিনিকাহি কই থাকিছে কে কি জুনিছে জুনিছে ইতিয়াতো হইলে পিছি মরি কিনা নাচাবি বিলে ইটু ফিল্ডে আহিছে তো ইতিয়াতো হইলে কমিটেড থাকি কিনা আগে পারি কিনা যাবলে লাগা হি ভাবনা করি কিনা কাম করি কিনা যাবলে লাগা খতা মই লাগা পাবা পারা কই থাকিছে বলে মইকে কই থাকিছে সব সুবিধা দিব সব সাপোর্ট দিব ফ্যামিলি সাপোর্ট ফিনান্সিয়াল সাপোর্ট লাগিয়া সাপোর্ট সব দিব আপনি পারা করবলে লাগিয়া সব তো হইলে দুনিয়া গে দেখাই দিবি কে ইন্ডিয়া মানুষ বাড়াবি 23 পারা রান করিব পারি আছে বলে আর আজি ইটু খোঁতা কান সব বি কাম বাড়া পুরা করে দি কিনা আহা টাইম দে বেশি মন খুশি বা জানাই দি থাকিছে আমি কানি নিজের রেকর্ডসকে লাগাতার ভাঙাই দি কিনা আহি থাকি আছে আর ইটু পারা দেখাই দি থাকি আছে কে ইন্ডিয়ান্স কান বাড়াবি ইটু নিচিনা ডাঙর জিত হাসিল করব পারিব বলে আজি মই দুজন বি কমনওয়েলথ গেমস কারণে সিলেক্ট করে কিনা থাকি আছে আর পারা তাক সবচেয়ে ভালোওয়ালা পারফরমেন্স দিবলে কারণে আমি খানি ভাবনা রাখি কিনা কাম করে কিনা যাই আছে বলে মইকে কই থাকিছে আপনি দুজন বি সাথী আছে আর আপনি দুজন মাত্রে ইটুর নিচিনা ভাবনা রাখি আছে নাকি কে একজন বাড়া একজন লাগা রেকর্ড ব্রেক করে দিছে কইলে এতিয়া এতিয়া একজন বি একজন রেকর্ড ব্রেক করে দিব বলে কই কিনা মই তাই দুজনকে সুতিয়া টাইম দে নিমেষ পারা এনেকা কই থাকিছে পয়লা মহিলাগর রেকর্ড তো হইলে 10.18 সেকেন্ডস থাকিছে সেমিফাইনালস ডে গুরিন্দর ভিউর পারা 10.17 ক্লক করে দি কিনা ইটু রেকর্ড ব্রেক করে দি থাকিছে তেতিয়া সেকেন্ড সেমিফাইনালস ডে মই পারা 10.15 সেকেন্ডস ব্রেক করে দি থাকিছে ইটু লগা ওপরে চাই কিনা আমি দুইজন বেশি খুশি পাই থাকি আছে কে আজি ইটু রেকর্ড নতুন বানাই দিয়া টাইম দে আমি দুজন বি হিসা লই থাকি আছে বলে জানি কিনা বেশি খুশি পাই থাকি আছে পয়লাবি আমি দুজন সৌদি আরবিয়াতে যাই থাকিছে আর তাতে রুমমেট বি থাকিছে তেতিয়া আমি দুজনহি কিনিকা আমার দেশ ইন্ডিয়ান স্প্রিন্টিংয়ে নেক্সট লেভেলে লুই যাব ইটু লাগা জিম্মেদারি আমি খান লাগা হাত দি থাকি আছে বলে কথা করে থাকি আছে আজি আমি কানি কুরিয়া কাম বাড়া মানুষকে মোটিভেট করে দি থাকিব গুরিন্দর ভিউর ভি এনেকা কই থাকি আছে কে আমি দুজন বি একই লগতে মিলি কিনা ডিসিশন লই থাকিছে কে দুজন বি ভাল বাড়া রান করিব বলে দিনিকাহি লাখিয়া টাইম সবতে দুজন বি একজন একজন কারণে কারা করে দি থাকি আছে কি কি সবতে একজন একজনকে মতব করি কিনা ইটু নিচিনা মতব করিয়া টাইম নে একজন ভালওয়ালা আর একজনই ভালওয়ালা হই কিনা যা

থাকি আছে। এই কারণে ফ্রেন্ডশিপটা হলে বেশি দরকার আছে। অফ ট্র্যাক দিবি আমি দুজন বেশি ভাল সাথী থাকি আছে। হলিবি কেতিয়া ট্র্যাকতে আহিব তেতিয়া আমি দুজন কম্পিটিটার্স থাকি আছে। আর এই টাইম দে আমি খান লাগা মাইন্ডসেটটা হলে এনেকা থাকি আছে কে মই তাই পারা দেশ রান করব, তাইকে হারাই দিব বলে ভাবনা করে কিনা একটা কম্পিটিশন স্পিরিট লই কিনা আহি থাকি আছে। এই স্পোর্টসম্যানশিপ লাগা কম্পিটিটিভ আত্মাটা হলে আমার দেশ লাগা প্রেস্টিজ একটা নতুন হাইট তাক পৌঁছাই দি কিনা ভবিষ্যতে লই যাবলে লাগা একটা থাকি আছে। আর এইটো হলে একটা পজিটিভ আত্মা পড়া লই চাই থাকি আছে। মই পুরা বিশ্বাস আছে কে এই স্পোর্টসম্যানশিপ আত্মা আপনি দুজন লাগা তো হইলে একজন একজনকে কম্পিট করবলে, একজন একজনকে চ্যালেঞ্জ করবলে, একজন একজন বারা আগে লই যাবলে হইলে বি এই একই টাইম দে একজন একজনকে মতপাচি করে কিনা আহা লাগা তো হইলে একটা রিমার্কেবল থাকি আছে। আপনি দুজনে বেশি ভাল কাম করে কিনা আহি থাকি আছে। মই লাগা বেশি মন খুশি আর কংগ্রেচুলেশনস আপনি দুজনকে বি দি আছে। মই পুরা বিশ্বাস আছে কি আপনি দুজন বারা দেশকে রোশন করে থাকিব। এই নিচিনাই মন দি কিনা কাম করে থাকিবি, আপনি দুজনে বেশি ডর উপলব্ধি আনি দিবলে থাকি আছে। আকো একবার মই লাগা বেস্ট উইশেস আপনি দুজনকে জানাই দিয়ে আছে কই কিনা দায় দুজন লগত একতা কোয়া তাতে খতম করে থাকিছে। মই লাগা প্যারে দেশবাসী, আজিকালি আমার দেশ লাগা বেশি ঝাঁকা দে হিট ওয়েভ এক্সপিরিয়েন্স করে কিনা যাই থাকি আছে। বেশি দেশ ধূপ আর দেশ গরম হাওয়া এক্সপিরিয়েন্স করে থাকি আছে। এই নিচিনা ওয়েটার টাইম দে নিজরকে ধ্যান রাখবলে বেশি দরকার থাকি আছে। ওসরে খাবলে পানি ঠিক রাখিবি, বেশি দরকার নহলে ধূপতে না ওলাবি, আর ওলাব লাগে আছে কলে বেশি খেয়াল বা ওলাবি। ইতো ওপরে সরকার ডিপার্টমেন্ট সি জানকারি দিয়া কান সব মন দিয়ে রাখি কিনা কাম করে থাকিবি। সাদি পাই কান ইতো দেশ গরম বারা বাঁচাই কিনা থাকবলে আমার নিজের কিচেন দে পাই থাকি আছে। আজিকালি গরম হি দেশ পারা পারি কিনা যা টাইম দে আমার কিচেন দে বেশি ডর পটলাপ হয়ে কিনা যা আমি খান সবই দেখি পাই থাকিব। কোনবা জায়গা কান্দে মাটি লাগা বট পড়া পানি ওলাই কিনা খাই থাকে, দাহি পানাই কিনা খাই থাকে, কাঁচা ম্যাঙ্গো লাগা পানি পানাই কিনা খাই থাকে, আর এই নিচিনা সিজন লাগা ইন্ডিজিনিয়াস বিভারেজেস কান বানাই কিনা খাই থাকি আছে। আপনি কান সবই এই নিচিনা আমার ট্রেডিশনাল ড্রিঙ্কস কে জানি থাকিব। আপনি নর্থ ইন্ডিয়াতে যাইছে কলে বেশি জায়গা দে আম পানা দেখি পাব, কোতে কাঁচা আম লাগা একটা ডিঙ্গা তেজ, আর ইতো পারা তেজ গরম পড়া অলপ আরাম দি থাকিব পারি আছে। পাঞ্জাব আর হরিয়ানা দিয়ে চাইছে গলে ডর ক্লাসেস কান্দে লাচি খাবলে দেখি পাই থাকিব। রাজস্থান আর গুজরাট চাইলে মানে চা বাটার মিল্ক হার মিল দে খাবলে পাই থাকিব। বিহার ঝাড়খণ্ড আর ইস্টার্ন উত্তরপ্রদেশ খান্দে চাইলে মানে সাধু লাগা শরবত একটা ড্রিঙ্ক কোনবারা আপনি লাগা ভোক লাগিয়াকে বি বর্তা করে দিয়া হব আর একগতে তাকত বি দি থাকিব। কোনকান রিজন আর গোয়াতে চাইলে মানে কুকুম শরবত আর সুলকাঠি সাউথ ইন্ডিয়াতে বানাকাম নির্মোর আর সম্ভারম উড়িষাতে বেলা পানা উড অ্যাপল শরবত বাই থাকিব। এই কান্দ হইলে খালি একটা বেভারেজেস কান নহয়, তাই কানি আমার দেশ লাগা আলাগ আলাগ রিজনস খান লাগা বেশি দরকার কালচারাল ট্রেডিশনস লাগা একটা হিসা থাকি আছে। এই কান সব পড়া এক ভারত শ্রেষ্ঠ ভারত মানে ওয়ান ইন্ডিয়া গ্রেট ইন্ডিয়া লাগা আত্মাকে দেখাই দি থাকি আছে। আর এই দোকান সবকে দেখা টাইম দে ইতো মন দিয়ে রাখবলে না পাহরিবি। এই দোকান সব তো হলে আমি খান লাগা নিজের কিচেন নিজের খেতে আর ফার্মস কান বারা ওলা লাগা থাকি আছে। এই কান সবতে একটা ডর ব্র্যান্ডিং লাগা প্যাকেজিং ইয়া মার্কেটিং লাগা নিশান না থাকিব পারে। হলিবি এই দোকান দুহি আমার জ্ঞান আর জেনারেশনস লাগা অনুভব মিলাই কিনা থাকি আছে। এই সামার সিজন দে আপনি কান সবই এই নিচিনা ট্রেডিশনাল বেভারেজেস খান লাগা মজা লোবলে কারণে আপনি খান সবকে কই দি আছে। সাদি ভাই খান আমার দেশ দে সামার সিজন আহ লগতে খড় খড় খান্দে একটা টপিক ওপরে চর্চা করে দিয়াকে সুর করে দি কিনা যাই থাকি আছে। ম্যাঙ্গো মানে আম এই নিচিনা সামার মাহিনা কান্দে আমার পুরা দেশ লাগা খড় খড় খান সবতে এই ম্যাঙ্গো ওপরে চর্চা করে থাকি আছে। মানে এই ওপরে খোঁতা নাকুরিয়া খড় খান অলপই থাকিব পারে। সব রিজনসতে নিজের রিজন লাগা খাস ম্যাঙ্গো লাগা ভ্যারিটি ওপরে খোঁতা করে থাকি আছে। সবই নিজের লাগা খাস ফ্লেভার আর খুশবু থাকি আছে। মহারাষ্ট্র আর কোনগান রিজন পারা হাপস আলফনসো লাগা ম্যাঙ্গো জাত থাকি আছে। গুজরাট লাগা কাশ্মীর ইয়া আমরাস লাগা জান থাকি আছে। উত্তরপ্রদেশ লাগা দশহারি আর মই লাগা নিজের কাশী বারাণসী পারা লংরা থাকি আছে। আর এই লংরা আম লাগা একটা খাস

বেশি প্রাইড আর গার্ভ থাকি আছে। সাদি ভাইকান, আমার সরকারে ইটু নিচিনা আমার দেশ ইন্ডিয়া লাগা হেরিটেজকে বাঁচাই কি না রাখা লাগা প্রয়াসতে লাগাতার কাম লোকি না যাই থাকি আছে। আজিকালি একটা ডিসকভারি মালহার ছত্তিশগড়ে জ্ঞান ভারতম অভিযান মানে নলেজ ইন্ডিয়া ক্যাম্পেইন আন্ডারে পাই থাকি আছে। ইটু সাইডে দিন দা রেয়ার কপার প্লেস পাই থাকিছে। ইটুতো হইলে বন্ধু বংশী ডাইনেস্টি লাগা মহাশিবপাল আর্জুন লাগা ঋণ দে থাকি আছে বলে মানি থাকি আছে। এক্সপার্ট কানি গোয়া হিসাবতে ইটু ইনস্ক্রিপশনস কান্দ হইলে সিক্সথ ইয়া সেভেন্থ সেঞ্চুরি মানে ইটু কপার প্লেস কান্দ হইলে 1400 পারা 1500 সাল পুরানা থাকি আছে আর এনশিয়েন্ট ব্রাহ্মী স্ক্রিপ্টে লিখি কিনা থাকি আছে বলে জানি থাকি আছে আর দাগানি পালি ভাষাতে লিখি কিনা থাকি আছে। ইটু এরা লাগা এডমিনিস্ট্রেটিভ সিস্টেমস রিলিজন আর কালচার লাগা একটা বেশি ভাল দেখাই দি থাকি আছে। সাদি ভাইকান, আমার দেশ ইন্ডিয়া মানুকানি গাকুল বিজ্ঞান মানে অ্যাস্ট্রোনমি ওপরে একটা বিশেষ আগ্রাসন হতাই মন দে রাখি কিনা আহি থাকি আছে। আজি তাক সেঞ্চুরিজ পুরানা অবজারভেটরিজ বি দেখি পাই থাকি আছে। অদ্ভুত ম্যাথমেটিক্যাল ডিসকভারিজ ইয়াতে হয়ে থাকি আছে। নেভিগেশন ইয়া বানচাং ইয়া আমি খান লাগা বার্ফ তিওহার এটু কান সব তো হইলে আকাশ আর তার মানে স্কাই আর স্টার্স লগতে জড়াই কিনা থাকি আছে। আমার দেশতে অ্যাস্ট্রোনমি হার জেনারেশন মানুখান লাগা কিউরিয়সিটি ওঠাই দিকনা আহি থাকি আছে। ইটু পারা এক্সপ্লোরেশন কারণে বেড়না দিকনা আহি থাকি আছে আর আজি আমার দেশ লাগা যুবা খান মাজতে বেশি ডর উৎসাহ ভরাই দিকনা যাই থাকা আমি খান সবই দেখি পাই থাকি আছে। ডর শেহর কানবার লই কিনা চুটু শেহর কান্দাক স্কুলস কানবার লই কিনা পাবলিক পার্কস খান্দাক তাই খান লাগা অ্যাক্টিভিটিস তো হইলে সব জায়গাতে দেখি পাই থাকি আছে। আজিকালিহে মই বেঙ্গালুরু লাগা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি ওপরে জানি থাকি আছে। তাই কাহানি অবজারভেশনাল সেশনস তাদের চলাই থাকি আছে। ইটু অর্গেনাইজেশন বারাহি রুরাল এরিয়াস কান্দে অ্যাস্ট্রোনমি পপুলারাইজ করে দিয়া লাগা মিশন লঞ্চ করে দি কিনা আহি থাকি আছে। একটা ডিম গাগুল মন্ডল কই কিনা তাই কানি একটা হাইলি ইনোভেটিভ 30 আর্ক হর্স ইন্ট্রোডিউস করে দি কিনা আহি থাকি আছে। সাদি ভাইকান, স্টার্স কানগে রাতি দি সাত হইলে একটা বেশি অদ্ভুত অনুভব থাকি আছে। অ্যাস্ট্রো কেরালা কই কিনা একটা অর্গেনাইজেশনে নাইট অবজারভেশন গেমস আর ওয়ার্কশপ অর্গানাইজ করে দি কিনা থাকি আছে। ইয়াতে যুবা ইন্থোসিয়াস কানি টেলিস্কোপ কিনা বানাব আর স্টার মেপস কিনা ঝুলাব ইটু খান সব ওপরে শিখি থাকি আছে। রাজকোট লাগা বিগ প্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব হি বেশি অ্যাস্ট্রোনমি ইভেন্টস কান কেয়ার ফরেস্ট পার লই কিনা র্যান অফ কাচ তাক অর্গেনাইজ করে কিনা আহি থাকি আছে। জয়দিয়ার বিদ্যা পারি সংস্থা তো হইলে অ্যাস্ট্রোনমি কামকে ডেডিকেট করে কিনা থাকা একটা পুরানা ইনস্টিটিউশনস থাকি আছে। অবজারভেশনাল সুবিধা ওপরে কিতাব লাইব্রেরি আর টেলিস্কোপ লেন্ডিং লাইব্রেরি কারণে বি কাম করে থাকি আছে। ISSAC ওপরে বি মই খোঁটা কুই দিব মন আছে। ইটুতো হইলে স্টুডেন্ট লেট ন্যাশনাল ওয়াইড নেটওয়ার্ক একটা থাকি আছে কোনবারা অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোফিজিক্স আমার পুরা দেশটি জোড়াই দি থাকি আছে। সাদি ভাইকান, নিজের হবি কারণে টাইম ওলাই কিনা লাগাতার কিবা একটা নতুন শিখি থাকে বলে বেশি দরকার থাকি আছে। আমার দেশ লাগা যুবা কানি ইটু নিচিনা অ্যাস্ট্রোনমি ক্লাবকে জয়েন করে কিনা ইটুবার হলিডে টাইম দে প্ল্যানেটরিয়াম একটাকে ভিজিট করবলে যি হলিবি একটা কাম করবলে মই কই দি আছে। সাদি ভাইকান, আজি মন কি বাত কোন কোন ডেলিভেশন দি চাই আছে আপনি খান কারণে মই লাগা সাজেশন একটা থাকি আছে। একটা ভিডিও চাই লবি ইটু ভিডিওটো হলে আজিকালি বেশি চর্চা করিয়া লাগা একটা ভিডিও থাকি আছে। ইটু সিন দে কোনবা মানুকানি গঙ্গা ডলফিনগে বেশি দাঁড়িয়া আর সাবধানী পারা বাচ্চা লাগা দেখি পাব। ইটু বাচ্চা লাগা কাম দে 13 কন্দা লাগিছে আর ডলফিনগে বাঁচাবলে পারি থাকিছে। সাদি ভাইকান, ইটু বাজা লাগা কাম দে দেশ লাগা পয়লা গঙ্গা ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্স পারা বেশি ডর হিসা লই থাকি আছে। ইটু হাতসাদ হইলে উত্তরপ্রদেশতে হয়ে থাকিছে কোদে একটা গঙ্গা ডলফিন হি নালা একটারে পাশি কিনা থাকিছে। ইটু লাগা ক্রিটিক্যাল হালাতে ইটু অ্যাম্বুলেন্স কুনি নামামি গঙ্গা মিশন আন্ডারে স্টাবলিশ করে কিনা থাকি আছে। ইটু হি একটা উমিদ লাগা কিরান নিচিনা আহি থাকি আছে। ডলফিনকে বাহারে ওলাই দিছে মেডিকেল এক্সামিনেশন আর ট্রিটমেন্ট করে দিছে আর সুরক্ষিত করে দি কিনা রাপ্তি নটিতে তাইকে ছাড়ি দি থাকি আছে। ইটু মানে একটা জীবন ঘর দিয়ে আনি দিয়া নিচিনা থাকি আছে। সাদি ভাইকান,

ইটো ডলফিন এম্বুলেন্স টো হলে বেশি খাস একটা থাকি আছে। এটুকে একটা মুভিং হসপিটাল নিচিনা বানাই দি কিনা আহি থাকি আছে। ইয়াতে ডলফিনকে সুরক্ষিত রাখবলে ব্যবস্থা থাকি আছে, অক্সিজেন লাগা সুবিধা থাকি আছে, একটা বিশেষ স্ট্রেচার থাকি আছে আর রেস্কিউ ইকুইপমেন্ট সব থাকি আছে। এটু মানে একটা ডলফিন চুকম হয়েছে কলে ইয়া নালাদে পাশি কিনা থাকি আছে কলে ইয়া মেন নটি চ্যানেল বা দূর যাইলে মানে ইমিডিয়েট এসিস্টেন্স দিবলে পারা লাগা সবই সুবিধা থাকি আছে। সাদি ভাই কান আমি কানি কিতিয়া গঙ্গা লাগা ডলফিন একটা বাঁচাই দিয়ে আছে, তিতিয়া আমি কানি একটা স্পিসিস একলাগে বাঁচা লাগা নহয়। আমি কানি গঙ্গা লাগা বায়োডাইভার্সিটিকে প্রিজার্ভ করে দি থাকি আছে, নটি লাগা পুরা ইকোসিস্টেমসকে বাজায় কিনা রাখি দি থাকি আছে, আর ইতু লাগা কাম বাড়া আহা জেনারেশন লাগা একটা ইনভ্যালুয়েবল ন্যাচুরাল হেরিটেজকে বাজায় কিনা রাখি দি থাকি আছে। মহিলাগা প্যারি দেশবাসীও, আপনি কান সব পারা পানি নটি আর গোয়া কান লগতে জড়াই কিনা থাকা বেশি মেমোরিজ কান মন্দির রাখি থাকিব পারে। বেশি মানুষ কানে ভুকুরি দে পানি খিলাগি ইয়াদ করে থাকিব, নদী কিনারে সাথী ভাইকান লগতে খিলাবি ইয়াদ করে থাকিব পারে, আর কোনবা পারা দইলে মাটি লাগা একটা খাস গুণকে ইয়াদ করে থাকিব পারে। ইটু নিচিনা বাচ্চা টাইম লাগা ইয়াদ আমি খান লাগা সব মন্দে জীবন ভর রাখি থাকিব পারে। সাদি ভাইকান ইটু নিচিনা হি ইয়াদ করিয়া লাগা উত্তর প্রদেশ লাগা বস্তি ডিস্ট্রিক্ট পড়া একটা পাই থাকি আছে। বস্তিতে থাকিয়া আকাশ গুপ্তা হি তাই লাগা বস্তি লাগা মনোরমা নদীকে দেখা টাইম দে বেশি মন বিয়া পাই থাকিছে। কেলে মানে তাই পাচা টাইম দে দীঘা নটি ইমান সাফা দইলে আজি প্লাস্টিক ওয়েস্ট পরা পর্তা হই কিনা লেতেরা পর পর্তা করি কিনা দেখি থাকিছে। বুলিউশন আর লেতেরা পরা আজি ইটু নটি পর্তা হই কিনা যাই থাকি আছে। তাই কমপ্লেইন না করি কিনা একটা নতুন শুরুয়াত করে দিবলে লাগা প্রয়াস লই থাকিছে। তাই লাগা মান্দ্রা নো কমপ্লেইন্স অনলি অ্যাকশন লই কিনা তাই লাগা সাদি পাই খানকে মাতি কিনা একটা নেট একটা বেলজা আর একটা বাস্কেট লই কিনা তাইখান লাগা সবচেয়ে ডর শক্তি হলে একটা ভাল বটলাপ আনি দিবলে লাগা রিজলভ তুহি লই কিনা নদীকে সাফা করা লাগা কাম শুরু করে কিনা একদিন দে 50-60 কেজি প্লাস্টিক ওয়েস্ট আর কাচরা খান ওলাই কিনা কাম করে কিনা আজি মনোরমা নদীকে একটা সাফা নদী বানাই দি কিনা আহি থাকি আছে। ওসরে থাকা মানুষ খান কি অওয়ারনেস উঠাই দি কিনা পাবলিক খান সবই আজি দু কাম লই কিনা যাই থাকি আছে। সাদি ভাই কান গোয়া বাড়াবি ইটু নিচিনা দোসরা ইন্সপাইরিং কাম ওপরে খবর পাই থাকি আছে। গোয়া বাড়া বালাকৃষ্ণা আইয়া একটা রিটায়ার্ড টিচার থাকি আছে, হলিবি তাইহি সমাজকে সেবা করবলে লাগা উৎসাহ আজি তাক একদম মজবুত থাকি আছে। মাতাটি দোলাপ এরিয়াতে পানি লাগা দুঃখ দিগদারি লাগা কথা শুনি কিনা তাই বেশি মন বিষাই থাকিছে। একটা সলিউশন কারণে তাইহি কাম লই যাই থাকিছে। তাইহি পানি লাগা পাইপলাইন বানাই দিয়া লাগা কাম দে বেশি ডর রোল লই থাকিছে। কোনো পড়া আজি রোজ পানি পড়া দুঃখ দিগদারি পাই কিনা থাকা বেশি বাড়িবার কানকে পানি পৌঁছাই দিয়া লাগা কাম পুরা করে দি কিনা বেশি আরাম আনি দি থাকি আছে। সাদি ভাই কান যা মাহিনা মই বেশি অদ্ভুত অনুভব পাই থাকি আছে। ইটু অনুভব দইলে মন কি বাত লগতে জড়াই কিনা থাকি আছে। ইটু কারণে মই আজি মন কি বাত শুনিয়া সব লগতে ইটু শেয়ার করে দিব আছে। নাগের কয়েল তামিলনাডুতে মই টিচার একটা লগ পাই থাকিছে। 30 সাল আগতে মই লগ পাই কিনা থাকা মানুষ একটা থাকিছে। মই কিরিচা আমালাগা কথা করে আছে। ইটু লগ পা টাইম দে কোনবা যুবা স্টুডেন্টস কান বি তাই লগতে থাকিছে। সাদি ভাই কান কিরিচা আমাহি 15 স্কুলস নিচিনা জ্বলাই কিনা আহি থাকি আছে। ইটুখান মাজতে জায়া কোবাল কারু দিয়া হিন্দু বিদ্যালয় চেন্নাই দে থাকাতো হলে বেশি প্রমিনেন্ট থাকি আছে। হার দেশ মানুষ খান কারণে তাই লাগা প্যাট্রিয়টিজম আত্মাতো হলে বেশি ইন্সপায়ারিং থাকি আছে। মন কি বাত পড়া ইন্সপিরেশন লই কিনা তাইহি দেশ লাগা সিপাহী কান লাগা সুরক্ষা কারণে কন্ট্রিবিউশন দিবলে রিজলভ করে দি থাকি আছে। আজি তাক তাইহি তাই লাগা স্টুডেন্টস সবকে তাতে হিসা লোবলে এনকারেজ করে দি কিনা আহি থাকি আছে। তাইহি হার স্টুডেন্টস পড়া রোজ 1 টকা পয়সা দেশ লাগা বাহাদুর সিপাহী কার নিমিত্তে কন্ট্রিবিউট করে দিবলে মাঙি থাকি আছে। ইটু মানে 1 সাল দে হার স্টুডেন্টস পড়া 365 টকা পয়সা জমা করে থাকি আছে, আর আজি ছোট ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন পড়া 40 লাখ টকা পয়সা তাক জমা করে দি কিনা থাকি আছে। গিরিজা আমাহি ইটু লাগা চেক মইকে দি থাকিছে। মই তাই লগতে কথা করিয়া টাইম দে তাই লাগা মন পিতরে মা ভারতে মানে মার ইন্ডিয়ার কারণে তাই লাগা বেশি ডর ডিভোশন থাকিয়াকে মই দেখি পাই থাকি আছে। চুয়াশাল ইটু চেন্নাইতে থাকা হিন্দু বিদ্যালয় খান লাগা পয়লা 58th anniversary মানি থাকিছে।

এইটো স্কুলস খান পৰা দেশ লগা এডুকেশনাল আৰু কালচাৰেল হেৰিটেজ কে আকে কদম লগে না জাগে চাইলে মানে একটা বেশি কমেন্ডেবল থাকি আছে। এইটো প্রায় আসতে জড়াই কিনা থাকা সব মানুষকে মই লগা হার্ট ফেল্ট কংগ্রেচুলেশনস দি আছে আর মই আমার দেশ লগা বাহাদুর সিপাহী কান কারণে কোন স্টুডেন্টস কান পৰা কন্ট্রিবিউশন দি থাকি আছে তাই কান সব লগা কাম নিমিত্তে বিশেষ মন খুশি বা জানাই দি আছে। সাদি ভাই কান আমার পুরা দেশ লগা হার পস্তি আর শাহিয়ার কান্দে কিপা নহলে কিপা একটা আমি খান সব নিমিত্তে ইন্সপিরেশন।

0: খুশি বা জানাই দিয়েছে। সাদি ভাইকান, আমার পুরা দেশ লাগা হার পস্তি আর শাহিয়ার কান্দে, কিপা না হলে কিপা একটা আমি খান সব নিমিতে ইন্সপিরেশন দিয়া লাগা কাম লইকা যাই থাকি আছে। বেশিবার এদু কাম কানি লাকিয়া পাবলিসিটি না পাই কিনা আহি থাকি আছে। হলিবি কিতিয়া আমি কানি ইটু কাম খান ওপরে জানি থাকে, আমি খান সবকে ইটু নিচিনা কাম খান বাড়া একটা মজবুত কনভিকশন বাড়াই দি থাকি আছে। উরু কনভিকশন কোনটো বাড়া মানুষখান লাগা একটা কালেকটিভ শক্তি লই কিনা আমার দেশকে লাগাতার আগে বাড়াই কিনা যাবলে দি থাকি আছে। আপনি খান ওসরে ইটু নিচিনা প্রয়াস খান ওপরে চাই কিনা সমাজ কারণে ভাল কাম করি এখানে বেহি চান করি কিনা এপ্রিসিয়েট করি কিনা তাই খান বাড়া শিকি কিনা আপনি নিজর বি পারিলে ইটু নিচিনা কাম নিমিতে কন্ট্রিবিউট করে দি কিনা হিসা লোপলে আপনি খান সবকে মই কই দি আছে। আহা মাহিনা মান কি বাতে আকো একবার ইটু নিচিনা ইন্সপায়ারিং কিসা খান লই কিনা আপনি খান সব লোকতে লগ পাব। বেশি খুশি পাইছে, নমস্কার।
1: সর্বেষু বিদ্যালয়েষু অধ্যয়নরতাঃ ছাত্রাঃ প্রেরিতাঃ সা বালকান উক্তবতী যৎ তে বীরভটানাম কৃতে প্রতিদিনম একম রূপ্যকম সমর্পয়েয়ুঃ এবং একস্মিন বর্ষে প্রত্যেকস্য ছাত্রস্য পক্ষতঃ পঞ্চষষ্ট্যধিক ত্রিশতমিত রূপ্যকানি সঞ্চিতানি অভবন। এতেষাম লঘু লঘু যোগদানেন প্রায়ঃ চত্বারিংশল্লক্ষ রূপ্যকানি সমাহৃতানি। গিরিজা আম্মা মহোদয়া এতস্যাহ সম্পূর্ণায়াহ রাশেহ ধনাদেশম মহ্যম সমর্পিতবতী। তয়া সহ সম্ভাষণক্রমে ময়ানুভূতম যৎ মাতৃভারত্যাহ প্রতি তস্যাহ সমর্পণভাবহ কিয়ৎ গভীরহ অস্তি। গত বর্ষে এব চেন্নাই নগরস্য প্রথমহ হিন্দু মহাবিদ্যালয়ঃ স্বস্য পঞ্চাশদ বার্ষিকীম পূর্ণতাম আগচ্ছত। দেশস্য শিক্ষাক্ষেত্রে সাংস্কৃতিক গৌরবস্য চ সংবর্ধনে অস্য বিদ্যালয় সমূহস্য ভূমিকা অতীব প্রশংসনীয়া অস্তি। অহম তেন সম্বদ্ধেভ্যঃ সর্বেভ্যঃ জনেভ্যঃ হার্দিকাঃ শুভকামনাঃ বিতরামি, তথা চ তেষাং ছাত্রাণামপি বিশেষতয়া প্রশংসাং করোমি ইয়ে স্বেষাং বীর সৈনিকানাম কৃতে যোগদানম কৃতবন্তঃ। সখায়ঃ, ভারতস্য প্রত্যেকস্মিন গ্রামে প্রত্যেকস্মিন নগরে কিঞ্চিত এতাদৃশম কার্যম প্রবর্ততে যৎ অস্মান প্রেরয়তি। কতিপয়েষু অবসরেষু এতেষাম প্রয়ত্নানাম ব্যাপকঃ প্রচারঃ ন ভবতি, কিন্তু যদা বয়ম তান জ্ঞাতুম আরভামহে তদা বিশ্বাসোয়ম অধিকম দৃঢ়ো ভবতি যদ দেশঃ স্বজনানাম শক্ত্যা অগ্রে গচ্ছতি। মম ভবদ্ভ্যঃ আগ্রহঃ অস্তি স্বম পরিতঃ এতাদৃশান প্রয়ত্নান অবশ্যম পশ্যন্তু, ইয়ে জনাঃ সমাজহিতায় উত্তমানি কার্যাণি কুর্বন্তি তানি পরিচিনুত, তেষাং প্রশংসাং কুরুত, তেভ্যঃ শিক্ষাম আপ্নোতু, শক্যতে চেত স্বয়মপি কস্যচিত সৎকার্যস্য অঙ্গম ভবতু। আগামী মাসে মন কি বাত কার্যক্রমে অন্যাভিঃ প্রেরণাদায়িনীভিঃ গাথাভিঃ সহ পুনরপি ভবদ্ভিঃ সহ সম্বদ্ধো ভবিষ্যামি। বহু ধন্যবাদাহ, নমস্কারহ।
2: অভি আপ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি কে মন কি বাত কা সংস্কৃত অনুবাদ সুন রহে থে। ইয়ে কার্যক্রম আকাশবাণী কে দিল্লি কেন্দ্র সে প্রসারিত কিয়া গয়া। আপ সুন রহে হ্যাঁ বিবিধ ভারতী, রাষ্ট্রীয় সেবা, দেশ কি সুরিলি ধড়কন। यादों की महफिल कार्यक्रम बस कुछ ही पलों में।

নিকুং চিৎজি তাচং সালাম ইবায়া আকাশবাণী মুকোকচং এফ এম ব্যান্ড ফ্রিকুয়েন্সি নুকলংখা পয়েন্ট টুকু মেগা হার্টজ নং সংথুমার আসনকেন থানাবুপা ট্রান্সমিশন লাবকর থাউনুং আকিউং আউৎজি সন্দুংথম নি ইয়ামাইলম সাদাবর বিজাকু মিনিট সিমর বুঙুনং আউত খলমখন সন্দুং বুঙু আখুনং রেডিও সনসাকসম সন্দুং পুয়াখু মিনিট সিমর নং কহিমানুই আউ সন্দুং ইকপা আঙাশি ট্রুক আখু নং লোকাল ট্যালেন্টস ট্রুক আখু মিনিট মৎসং রেডিও সনসাকসম সন্দুং ট্রুক আখু মিনিট মৎসর পুঙু নং তুমিপ খেন সন্দুং ট্রুক আখু মিনিট লিয়র নং তানুর্ধম সন্দুং থিনিট আখু মিনিট থর নং আসন লি চু সং নাগমি সাসর ইংলিশ নং কহিমানু ইয়ুক আঙাশি থিনিট আখু মিনিট সিমর নং ওয়েস্টার্ন মিউজিক সন্দুং থি আখু নং অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি আচাঙা নুকলংখা সর সিমর বিজুবুবা মান গি বাত সুন্দুং নাগামিস উশিনুং আঙাশি থি আখু মিনিট লিয়র পুঙুনুং লিনুক উসংথেন খলমি স্পটলাইট সুন্দুং দেলিনু ইয়ুক আঙাশি থুকু আখু মিনিট সিমর নং হিন্দি খন সুন্দুং থর আখু নং তানাবুবা ট্রান্সমিশন শিবং ইয়ামাচি থাউনং আকিউং আউচ সুন্দুংতম থারেন সিনালি মাননি আসনুকথন বিজাকু মিনিট সিমর পুঙু আথুংবাদন খলমি আউ দ খলমখন সুন্দুং নং উংমা ইউথ মিনিস্ট্রি আচাঙা শিলমা কিবা আঙাশি ইবায়া

0: সেকেন্ড জুন তক আইএমডি পড়া কৈছে কি ইনিকা লাগা মৌসুম তো হইলে দেশ লাগা আলাগ আলাগ জায়গাতে থাকিব আশা করে আছে। সরকার পড়া সোশ্যাল মিডিয়াতে একটা মিশা লাগা মেসেজ সার্কুলেট করা লাগা খিলাফ রিফিউট করে দিছে, যুনটুতে কই আছে কি ইন্ডিয়া পোস্ট পড়া ডাক সেবা গিফট স্কিম লাগা নিচেতে তফা দিয়ে আছে। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB লাগা ফার্স্ট চেক ইউনিট পড়া কৈছে কি ইটু ভিডিও টু মিশা আছে আর ক্লিয়ারিফাই করে দিছে কি ইন্ডিয়া পোস্ট তো একু কানেকশন না ইনিকা লাগা ডাক সেবা গিফট অফার রিওয়ার্ড স্কিম নহইলে বি লাকি ড্রোতে। খবর শেষতে দুবারা হেডলাইন্স মন কি বাততে প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী কৈছে কি সরকার তো হইলে বেশি কাম করে আছে দেশ লাগা হেরিটেজ জায়গা তো প্রিজার্ভ করবলে। চিফ মিনিষ্টার নিফিউরিও তো হইলে সেন্ট্রাল লাগা ইন্টারভেনশন তো বিচারেছে মণিপুরতে নাগা মানুষকে এটা করার পর। ENWO পড়া বাচ্চা ডোমেস্টিক কাম করবলে বন্ধ করে দিছে, তাতে চাইল্ড প্রটেকশন টে স্ট্রিক্ট করবলে আর এসল কেসতে ন্যায় তো দিবলে। আর হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেক্রেটারি এস টাইনু পড়া কৈছে কি নাগাল্যান্ড তো হইলে টোবেকো কন্ট্রোল করবলে লাগা কাম তো করে আছে। আজি রাতে লাগা নাগাব খবর ইমানতে শেষ করব, শুনি থাকিবি কালি পুজোর 7:25 নাগামিজ খবর আনি দিব। শুনি থাকি সবকে ভাল রাতি হবি।
1: Attention everyone, the HIV and AIDS Prevention and Control Act 2017 stands for protection of rights of HIV infected and affected persons.
2: The Act prohibits discrimination against individuals based on their HIV status in various settings, including employment, education, healthcare, and other public services.
1: Let's build a world where stigma has no place.
2: This information is brought to you by Nagaland State AIDS Control Society.
3: Good evening, this is Akashvani Kohima. I am Jijnyo Mehta with the news, the headlines. In Mann Ki Baat, Prime Minister Narendra Modi says government is making all efforts to preserve heritage sites of country. Chief Minister Nipur Rio urges center's intervention for safe release of abducted Nagas in Manipur. ENWO urges ban on child domestic work, calls for strict child protection and justice in assault case. And Health and Family Welfare Secretary S. Tainu says Nagaland has intensified tobacco control efforts. And now the news in detail. Prime Minister Narendra Modi said that the government is continuously making efforts to preserve priceless heritage sites in India. He informed about an important discovery made in Malhar, Chhattisgarh under the Gyan Bharatam Abhiyan, addressing the nation in his monthly radio program Mann Ki Baat on Akashvani Today. Mr. Modi mentioned his recent visit to Netherlands, where in a special ceremony, ancient copper plates from the Chola period were returned to India. Prime Minister Modi has urged the people of the country to take utmost care during the prevailing hot weather.
4: इस समय देश के ज्यादातर हिस्सों में बहुत गर्मी पड़ रही है। तेज धूप, गर्म हवाएं, ऐसे मौसम में अपना ध्यान रखना बहुत जरूरी है। पानी पीते रहिए, धूप में अगर निकलना ही पड़े तो थोड़ा संभल कर निकले। इस दिशा में सरकार की भिन्न भिन्न डिपार्टमेंट्स ने जो गाइडलाइंस जारी की है वो भी भूलिएगा नहीं।
3: Referring to mangoes, which are often talked about in summer, the Prime Minister also hailed the contribution of farmers involved in mango cultivation, saying that this journey of the mango is now reaching global market from the village. The Prime Minister talked about recently held National Senior Athletics Federation competition in Ranchi, Jharkhand, where nearly 800 athletes participated. He congratulated Gurinder Veer Singh, Vishal TK, Tejasvin Shankar, Dev Meena and Kuldeep Kumar for breaking 4 national records. Chief Minister Nipur Rio has sought intervention of central government in the abduction of 6 Naga persons in Manipur. In a letter to United Naga Council, Chief Minister Rio said that he had spoken to Union Home Minister Amit Shah on 29 May and urged immediate action to trace abducted individuals, secure their release and bring those responsible to justice. The Home Minister reportedly assured to treat the matter with highest priority. Mr. Rio informed that he also held discussions with Union Home Secretary and the Director of Intelligence Bureau, both of whom assured that efforts are underway. Appealing for peace and restraint, the Chief Minister urged all stakeholders to cooperate with authorities and expressed hope for an early and peaceful resolution to the crisis. The Eastern Nagaland Women Organization, ENW,

0: Asnuki Western Music Sendong Angashidaki Mabang Tiako Atong Badan Kalimi Man Ki Bat Sendong Angashisa.
1: Abni Khan Sob Ki Namaskar Man Ki Bat Program Bara Abni Khan Sob Logote Aku Ek Bar Jurai Diya Karne Moi Bishi Kushi Pai Thaki Ase Aji Amar Desh Laga Jaga Jaga Khande Amar Desh Laga Manu Khan Bara Bishi Adbhut Kam Kuri Kina Jai Thaki Ase Aru Ami Khan Hi Itu Ke Huni Kina Itu Khan Bara Ami Khan Sob Ke Berna Di Thaki Ase Aji Ami Khan Laga Man Ki Bat Suru De Moi Athletics Te Amar Desh Ke Ublapte Ani Diya Laga Khota Bara Sukri Dibu Mon Ase Olob Din Agude Ranchi Jharkhande National Senior Athletics Federation Competition Hoi Thaki Se Kude Amar Desh Laga Sob Jaga Khan Bara Atso Nishna Athletes Kan Ahikina Hissa Loi Thaki Ase Itu Time De Charta Alag Alag Events De Charta Alag Alag Record Banai Di Thaki Se Gurinder Veer Singh Vishal TK Dejash Wins Shankar Dev Meena Aro Guldeep Kumar Itu Sari Pai Khan Bara Alag Alag Category De Nutun Record Banai Di Thaki Ase Moi sobse poila itu sadipaikan sobke moi laga bishi mon kushi ba janai diyese sadipaikan ekta event kundo amar pura desh te bishi charcha kori thaki ase itu to hoile 100 meter race thaki ase itu 100 meter race lagade khali 2 din bitore national record 3 bar record break kori di thaki ase itu record break kuria dujon to hoile Gurinder Singh aro Animesh Khajur thaki ase মই ভাবিছে কে দুবার মন কি বাতে ইতু দুইজন খিলাড়ি কান লগতে ফোন বড় কথা কব পেলে মই অনিমেশ আর গুরিন্দর ভর সিং লগতে ফোন দে কথা কৰি কিনা আজি আমার মন কি বাত হুনি থাকা লিসনার্স কান সবকে দাই দুইজন লাগা এক্সট্রা অর্ডিনারি অ্যাচিভমেন্ট লাগা ওপরে জানাই দিব মন থাকি আছে আর দিনি কাহে মই তাই দুইজন লগতে ফোন দে কথা কৰিয়া টাইম দে ইনিগা কই থাকি আছে মই তাই দুইজন কে কইছে কে তাই দুইজন বড় Bishi Kamal achievement kuri thaki ase aro moi sangeeti do hoile jukal bandi dikhi thaki ase holibi aji itu nishina junoti de apuni dujon bara jukal bandi dikhai dikina bishi dangor bishay ani di thaki ase bile kui thaki ase Animesh Khajur do hoile jatiskar bara thaki ase tai hi 200 aro 400 meter events te national record holder thaki ase aji kali tai hi Odisha bara kili thaki ase Taihi Chwasal Asian Medal aro World University Games te medal paikina thaki ase. Taihi school bara pass out hua lukure 2021 sal bara luekina athletics kilikina thaki ase bile tai kui thaki se. Tai to hile Sainik School Ambikapur bara pass out hua laga ekjon thaki ase aro poila to hile tai football khili thaki se aro covid time de tai laga parents kan bara bahar de olaikina khili bole di thaki se. Pandemic khutam hua time de talaga football team sathi baikan bara ekta football laga state meet opore kotha kui thakise aro tai hi tate jaikina hissa loi thakise aro kopal bhal tai kane tate national selection bi loi thakise aro tai ke select kuri kina aji tai hi international level de india ke represent kuri kina khili thakise bile tai hi moke kui thakise Gurinder Singh do hoile Indian Navy de petty officer ekta thaki ase aro aji tai hi amar desh India laga fastest sprinter thaki ase bile jani thaki ase aji kali tai para 100 meter race de 10.09 seconds laga national record banai di thaki ase tai hi amar desh India laga athlete ekta thaki ase kun bara 10.01 second bitore race kurina ahia athlete ekta thaki ase track aro uniform tu ta dibi moi amar desh ke seva koribole koshish loi jai thaki ase bile tai para moi ki koi thaki ase tai laga papa aro grandfather bi sports te jura kina thaka manu thaki ase tai hi niga koi thaki ase ke amar desh laga cultural tradition ekta thaki anishna kitia diwali ya nutun sal laga tyohar kan ahi thake tite ami kane khor kan sab saba kori thake aro itu nishna time de tai hi hotai tai laga papa laga trophies aro medals kan sab saba kori thaki ase আৰু ইটো কাম কান কৰি কিনা তাই বেছি ডাঙৰ খুশি পাই থাকে আৰু ট্ৰফি আৰু মেডেল চাফা কৰিয়া টাইম দে তাই লগা পাপাকে ইটো কুটি পাইছে আৰু ইটো ফটো কিটা লৈছে বুলি সুধি থাকে ইটো টাইম দে তাই পাৰা ইটো মেডেলছ আৰু ট্ৰফি কান লগত জোৰা কিনা থাকা কিছা কান তাইকে কৈ থাকে জগা

দু লাগা শরবত একদা ড্রিঙ্ক কোনবারা আপনি লাগা ভোক লাগে আগে বি বর্তা করে দিয়া হব আর একগতে তাকত বি থাকিব কোনগান রিজন আর গোয়াতে চাইলে মানে কুকুম শরবত আর সুলকাঠি সাউথ ইন্ডিয়ার বানাকাম নির্মোর আর সম্ভারম উড়িষার বেলা পানা উড অ্যাপল শরবত বাই থাকিব এটু কান্দ হইলে খালি একটা বেভারেজেস কান নহয় তাই কানি আমার দেশ লাগা আলাগ আলাগ রিজনস কান লাগা বেশি দোয়াকার কালচারাল ট্রেডিশনস লাগা একটা হিসা থাকি আছে এটু কান সব পড়া এক ভারত শ্রেষ্ঠ ভারত মানে ওয়ান ইন্ডিয়া গ্রেট ইন্ডিয়া লাগা আত্মাকে দেখাই দি থাকি আছে আর এই দোকান সবকে দীক্ষা টাইম দে ইটু মন দিয়ে রাখবলে না পাহরিবি এই দোকান সব তো হলে আমি খান লাগা নিজর কিচেন নিজর খেতে আর ফার্মস কান বারা ওলা লাগা থাকি আছে এই দোকান সবতে একটা ডর ব্র্যান্ডিং লাগা প্যাকেজিং ইয়া মার্কেটিং লাগা নিশান না থাকিব পারে হলিবি দোকান দুহি আমার জ্ঞান আর জেনারেশনস লাগা অনুভব মিলাই কিনা থাকি আছে ইটু সামার সিজন দে আপনি কান সববি ইটু নিচনা ট্রেডিশনাল বেভারেজেস খান লাগা মজা লোবলে কারণে আপনি খান সবকে কই দিয়ে আছে সাদি ভাই গান আমার দেশতে সামার সিজন আহা লগতে খড় খড় খান দে একটা টপিক ওপরে চর্চা করে দিয়াকে সুর করে দিক না যাই থাকি আছে ম্যাঙ্গো মানে আম ইটু নিচনা সামার মাহিনা কান দে আমার পুরা দেশ লাগা খড় খড় খান সবতে ইটু ম্যাঙ্গো ওপরে চর্চা করে থাকি আছে মানে ইটু ওপরে খোঁতা নাকুরিয়া খড় খান অলপই থাকিব পারে সব রিজনসতে নিজের রিজন লাগা খাস ম্যাঙ্গো লাগা ভ্যারিটি অপরেক্ষতা করে থাকি আছে সবই নিজের লাগা খাস ফ্লেভার আর খুশবু থাকি আছে মহারাষ্ট্র আর কোনগান রিজন পারা হাপস আলফনসো লাগা ম্যাঙ্গো জাত থাকি আছে গুজরাট লাগা কাশ্মীর ইয়া আমরাস লাগা জান থাকি আছে উত্তরপ্রদেশ লাগা দশহারি আর মই লাগা নিজের কাশি বারাণসী পারা লংরা থাকি আছে আর ইটু লংরা আম লাগা একটা খাস কথাবি থাকি আছে কে ইটু আম তো পাকিলেবি গ্রিন হি থাকে বিহার লাগা জারদালু কোন লাগা খুশবু হইলে দূর বাড়াবি জানিব পারি থাকি আছে জওসা মালতা সব নাম দে মানু খান লাগা ইয়াদে জুড়ি কিনা থাকি আছে সাউথ ইন্ডিয়া দি চাইলে মানে আপনি কানি বঙ্গানা বালি তুতাপুরি নীলাম আর মলকুবা পাব বেঙ্গল লাগা হিমসাগর আর উড়িষা আর অন্ধ্রপ্রদেশ পড়া সুবর্ণরেখা দেখি পাব আমি কানি জাগা বদলি হয়ে কিনা যা হিসাবতে আম লাগার রূপ রং আর স্বাদকে বদলি হয়ে কিনা যাগে দেখি পাই থাকি আছে আর সাদি পাই কান আজি আমি কানি চাইলে মানে আমার বস্তি খান বারা ওলা আম কান্দ হইলে আজি পুরা দুনিয়াতে গ্লোবল মার্কেট তাক পৌঁছি কিনা যা আমি কান সবই দেখি পাই থাকি আছে আজি মন কি বাত মিডিয়াম পড়া আমার দেশ লাগা আম খেতি কুড়িয়া সাদি ভাই কান সবকে মই লাগা বেশি খুশি বা জানাই দিবলে মন থাকি আছে আজি আমার দেশ লাগা এগ্রিকালচারাল ইকনমি দে আপনি কান সবই একটা অর্ডিনারি ম্যাঙ্গো ফার্মার্স কানহি নহয় আপনি কান সবই একটা আসল এক্সেপশনাল কান থাকি আছে আর ইটু ভাল কাম না রুখি কিনা ভাল ওয়ালা করে কিনা লই যাবলে কারণে মই আপনি কান সবকে কই দি আছে সাদি ভাই কান ইটু সামার দিন কান দে স্কুলস কানি ভ্যাকেশন দে থাকিয়া লাগা একটা টাইম বি থাকি আছে মই একটা খাস ক্লাস অপরটিভি আপনি কান লগতে খোঁজা করে দিবলে মন আছে কোথায় আপনি কান সববি ইনরোল করবলে মন যাব সাদি ভাই কান আপনি কান সববি ভাবনা করে চাবি একটা স্কুল কোথায় বাচ্চা যুবা আর পুরা পুরী কান সববি একগতে বহিব পারি আছে কোথায় ফিজ বি নাই বিল্ডিং বি নাই আর ক্লাসরুম বি নাই আর ইটু লাগা সবসে ফেসিনেটিং কথাটা হইলে ইটু ক্লাসেস খান্দ হইলে একটা নটি লাগা ভিতরে থাকি আছে কোয়াতহি থাকি আছে সাদি ভাই কান ইটু তো হইলে খালি একটা কাহানি লাগা কথা নহয় একটা আসল প্রয়াস লাগা কথা থাকি আছে আলুভা কেরেলাম দে মিস্টার সাজি ভালসিরিল পারা একটা সুইমিং ক্লাব চলাই থাকি আছে আজি থাকতে পনেরো হাজার বারা পিসি মানু কানি ইয়াতে বারা সুইমিং শিকি কিনা যাই থাকি আছে মিস্টার সাজিহি ডিসেবিলিটিস পাচা কান গিবি সুইমিং শিকি কিনা আহি থাকি আছে ইটু প্রায়াস লাগা বিজেতে একটা পার্সোনাল ক্রিপ লাগা কিসা চিপি কিনা থাকি আছে অলপ সাল আগতে একটা ট্র্যাজিক পথ অ্যাক্সিডেন্টে স্টুডেন্টস কোনবা লাগা জীবন লই থাকিছে ইটু হাতসা বারা মিস্টার সাজি লাগা মন পিতরাক জুই দি থাকিছে উর স্টুডেন্টস কানি সুইম করবলে জানি কিনা থাকিলে জীবন বাজা কিনা থাকিবলে পারে বলে থাকিছে আর উটু টাইম বারা তাইহি ইটু ক্যাম্পেইন শুরু করে দি কিনা আহি থাকি আছে সাদি পাইকান মিস্টার সাজি ভালসিরিল হি একটা বেশি ডর লেসন আমি খান সবকে শিকাই দি থাকি আছে সেবা করবলে বেশি ডর রিসোর্সেস না লাগে কি লাগে আছে কইলে একটা ভাল ভাবনা আর

গে পোড়া গুড়ি দিবলে নিমেরে নারখি কিনা কাম করিয়া লাগা প্রয়াস লাগে। এই প্রয়াস লাগা শক্তি দে আজি তাহি বেশি হাজার মানুষ লাগা জীবন বদলি করে দি কিনা আনি দি থাকা আমি কান সবই দেখি পাই থাকি আছে। মইলগা বিয়ারি দেশবাসী আজিকালি মই ইউরোপতে নেথারল্যান্ডসকে ভিজিট করবলে অবসর পাই থাকিছে। তাতে মই বেশি মিটিংস কান দেখি চালু থাকিছে। এই টাইমে হার ইন্ডিয়ানকে কার্ভ আনি দিয়ালগা একটা পাল আহি থাকিছে। নেথারল্যান্ডসতে থাকিয়া একটা স্পেশাল সেরেমনি দে চোলা এরা লাগা এনশিয়েন্ট কপার প্লেটস ইন্ডিয়াকে আনি দি থাকিছে। এই অবসরতে নেথারল্যান্ডস লাগা প্রাইম মিনিষ্টার বি সামিল থাকিছে। এই পিছনে আমার দেশ আর বিদেশপর লগাতার মেসেজেস ইটু কপার প্লেটস ওপরে মইকে পঠাই দি থাকি আছে। মানুষখানি খুশি আর গার্ভ পালগা ওপরে লিখি দি থাকি আছে। পুরা দুনিয়াতে থাকা তামিল সমাজ খান সবই ইটু ওপরে বেশি খুশি পাই থাকি আছে। সাদি ভাই খান ইটু কপার প্লেটস ওপরে পাবলিক খান মাজুরে বি বেশি ডর কিউরিওসিটি থাকি আছে। এই কারণে আজি মই ইটু ওপরে কোনবা ডিটেলস আপনি খান সব লগতে শেয়ার করে দিব মন আছে। এই কালেকশন দে 21 ডর আর 3টা ছোট কপার প্লেটস খান থাকি আছে। এই হইলে কিং রাজেন্দ্র চোলা লাগা বাবা কিং রাজা রাজা চোলা লাগা একটা ফুলফিলিং ব্লেজ ওপরে থাকি আছে। এই প্লেটসই আনাই মঙ্গলম বস্তিবরা বুটিস্ট মনাস্ট্রিকে ডোনেশন দিয়ালগা ডকুমেন্ট করিয়ালগা একটা থাকি আছে। এই কপার প্লেটসতে চোলা ডাইনাস্টি লাগা এচিভমেন্টস খান লাগা ডিসক্রিপশনস রাখি থাকি আছে। চোলা ডাইনাস্টি লাগা মেরিটাইম শক্তি কিমান ডর থাকিছে এই কারণ সব ওপরে আসল জানানি আনি দি থাকি আছে। এই ওপরে সাউথ ইস্ট এশিয়ান নেশনস খান লগতে চোলা এম্পায়ার লাগা ডিপ্লোমেটিক রিলেশনস কেনেকা থাকিছে এই কারণ সব ওপরে জানাই দি থাকি আছে। আমি কান সবই চোলা এম্পায়ার লাগা রিচ হিস্ট্রি আর কালচার ওপরে বেশি প্রাইড আর গর্ভ থাকি আছে। সাদি ভাই কান আমার সরকার হি ইটু নিচিনা আমার দেশ ইন্ডিয়া লাগা হেরিটেজকে বাঁচাই কিনা রাখা লাগা প্রয়াসতে লাগাতার কাম লিখিনা যাই থাকি আছে। আজিকালি একটা ডিসকভারি মালহার ছত্তিশগড়ে জ্ঞান ভারতম অভিযান মানে নলেজ ইন্ডিয়া ক্যাম্পেইন আন্ডারে পাই থাকি আছে। ইটু সাইডে ডিন্ডা রেয়ার কপার প্লেটস পাই থাকিছে। ইটু তো হইলে বন্ধু বংশী ডাইনাস্টি লাগা মহাশিবপাল আর্জুন লাগা ঋণে থাকি আছে বলে মানি থাকি আছে। এক্সপার্ট কানি গোয়া হিসাবতে ইটু ইনস্ক্রিপশনস কান্ড হইলে সিক্সথ ইয়া সেভেন্থ সেঞ্চুরি মানে ইটু কপার প্লেটস কান্ড হইলে 1400 পারা 1500 সাল পুরানা থাকি আছে আর এনশিয়েন্ট ব্রাহ্মী স্ক্রিপ্টে লিখি কিনা থাকি আছে বলে জানি থাকি আছে। আর দাগানি পালি ভাষাতে লিখি কিনা থাকি আছে। ইটু এরা লাগা এডমিনিস্ট্রেটিভ সিস্টেমস রিলিজন আর কালচার লাগা একটা বেশি ভাল দেখাই দি থাকি আছে। সাদি ভাই খান আমার দেশ ইন্ডিয়া মানুষানি গাকুল বিজ্ঞান মানে অ্যাস্ট্রোনমি ওপরে একটা বিশেষ আগ্রাসন হতাই মন দে রাখি কিনা আহি থাকি আছে। আজি তাক সেঞ্চুরিজ পুরানা অবজারভেটরিজ বি দেখি পাই থাকি আছে। অদ্ভুত ম্যাথমেটিক্যাল ডিসকভারিজ ইয়াতে হয়ে থাকি আছে। নেভিগেশন ইয়া বানচং ইয়া আমি খান লাগা বার্ফ তিওহার এই কারণ সব তো হইলে আকাশ আর তার মানে স্কাই আর স্টার্স লগতে জড়াই কিনা থাকি আছে। আমার দেশতে অ্যাস্ট্রোনমি হার জেনারেশন মানুষখান লাগা কিউরিয়সিটি উঠাই দি কিনা আহি থাকি আছে। ইটু পারা এক্সপ্লোরেশন কারণে বেড়া দি কিনা আহি থাকি আছে। আর আজি আমার দেশ লাগা যুবা খান মাজতে বেশি ডর উৎসাহ বাড়াই দি কিনা যাই থাকা আমি খান সবই দেখি পাই থাকি আছে। ডর শেহের কানবার লই কিনা ছুটু শেহের কান্দাক স্কুলস কানবার লই কিনা পাবলিক পার্কস খান্দাক তাই খান লাগা একটিভিটিস তো হইলে সব জায়গাতে দেখি পাই থাকি আছে। আজিকালিহে মই বেঙ্গালুরু লাগা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি ওপরে জানি থাকি আছে। তাই কাহানি অবজারভেশনাল সেশনস তাদের চলাই থাকি আছে। ইটু অর্গেনাইজেশন বাড়াহি রুরাল এরিয়াস কান্দে অ্যাস্ট্রোনমি পপুলারাইজ করে দিয়া লাগা মিশন লঞ্চ করে দি কিনা আহি থাকি আছে। একটা ডিম গাগুল মন্ডল কই কিনা তাই কাহানি একটা হাইলি ইনোভেটিভ 30 আর্ক হর্স ইন্ট্রোডিউস করে দি কিনা আহি থাকি আছে। সাদি ভাই কান স্টার্স কানগে রাতি দি সাত হইলে একটা বেশি অদ্ভুত অনুভব থাকি আছে। অ্যাস্ট্রো কেরালা কই কিনা একটা অর্গেনাইজেশনে নাইট অবজারভেশন গেমস আর ওয়ার্কশপ অর্গানাইজ করে দি কিনা থাকি আছে। ইয়াতে যুবা ইন্থুসিয়াস কানি টেলিস্কোপ কিনা বানাব আর স্টার মেপস কিনা ঝুলাব ইটু খান সব ওপরে শিখি থাকি আছে। রাজকোট লাগা বিগ প্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব হি বেশি অ্যাস্ট্রোনমি ইভেন্টস কান
কিয়েৰ ফৰেষ্ট পাৰলৈ কিনা ৰান অফ কাচ তাক

0: এটা সলিউশন কারণে তাইহি কাম লই যাই থাকিছে। তাইহি পানি লাগা পাইপলাইন বানাই দিয়া লাগা কাম দে বেশি ডর রোল লই থাকিছে। কিন্তু পড়া আজি ড্রোজ পানি পড়া দুঃখ দিকদারি পাই কিনা থাকা বেশি বাড়িওয়ার কানগে পানি পৌঁছাই দিয়া লাগা কাম পুরা করে দি কিনা বেশি আরাম আনি দি থাকি আছে। সাদি বাইকান যা মাহিনা মই বেশি অদ্ভুত অনুভব পাই থাকি আছে। এই অনুভব তৈলে মন কি বাত লগতে জড়াই কিনা থাকি আছে। এই কারণে মই আজি মন কি বাত শুনিয়া সব লগতে এই শেয়ার করে দিব আছে। নাগের কয়েল তামিলনাডুতে মই টিচার একটা লগ পাই থাকিছে। 30 সাল আগতে মই লগ পাই কিনা থাকা মানুষ একটা থাকিছে। মই কিরিচা আমার লাগা কথা করে আছে। এই লগ পা টাইম দে কোনবা যুবা স্টুডেন্টস কান বি তাইলগতে থাকিছে। সাদি বাইকান কিরিচা আমাহি 15 স্কুলস নিচিনা জ্বলাই কিনা আহি থাকি আছে। এইখান মাজতে জায়া কোবাল কারু দিয়া হিন্দু বিদ্যালয় চেন্নাই দে থাকা তৈলে বেশি প্রমিনেন্ট থাকি আছে। হার দেশ মানুষান কারণে তাইলগা প্যাট্রিয়টিজম আত্মা তৈলে বেশি ইন্সপায়ারিং থাকি আছে। মন কি বাত পড়া ইন্সপিরেশন হয়ে কিনা তাইহি দেশ লাগা সিপাহী কান লাগা সুরক্ষা কারণে কন্ট্রিবিউশন দিবলে রিজলভ করে দি থাকি আছে। আজি তাক তাইহি তাইলগা স্টুডেন্টস সবকে তাতে হিসা লোবলে এনকারেজ করে দি কিনা আহি থাকি আছে। তাইহি হার স্টুডেন্টস পড়া রোজ 1 টকা পয়সা দেশ লাগা বাহাদুর সিপাহী কার নিমিত্তে কন্ট্রিবিউট করে দিবলে মঙ্গি থাকি আছে। এই মানে 1 সাল দে হার স্টুডেন্টস পড়া 365 টকা পয়সা জমা করে থাকি আছে। আর আজি ছোট ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন বাড়া 40 লাখ টাকা পয়সা তাক জমা করে দি কিনা থাকি আছে। গিরিজা আমাহি ইটু লাগা চেক মইকে দি থাকিছে। মই তাইলগতে কথা করিয়া টাইম দে তাইলগা মন পিতরে মা ভারতে মানে মাদার ইন্ডিয়া কারণে তাইলগা বেশি ডর ডিভোশন থাকি আগে মই দেখি পাই থাকি আছে। চুয়াশাল ইটু চেন্নাইতে থাকা হিন্দু বিদ্যালয় খান লাগা পয়লা 58th anniversary মানি থাকিছে। এই স্কুলস খানপাড়া দেশ লাগা এডুকেশনাল আর কালচারাল হেরিটেজকে আকে কদম লগিনা যাকে চাইলে মানে একটা বেশি কমেন্ডেবল থাকি আছে। এই প্রায় আসতে জড়াই কিনা থাকা সব মানুষকে মানেলা হার্ট ফেল্ট কংগ্রেচুলেশনস দি আছে। আর মই আমার দেশ লাগা বাহাদুর সিপাহী কান কারণে কোন স্টুডেন্টস খানপাড়া কন্ট্রিবিউশন দি থাকি আছে তাই কান সব লাগা কাম নিমিত্তে বিশেষ মন খুশি বা জানাই দি আছে। সাদি ভাই কান আমার পুরা দেশ লাগা হার পস্তি আর শাহিয়ার খান দে কিপা নহলে কিপা একটা আমি খান সব নিমিত্তে ইন্সপিরেশন দিয়া লাগা কাম লইকা যাই থাকি আছে। বেশিবার এই কাম কানি লাকিয়া পাবলিসিটি নাপাই কিনা আহি থাকি আছে। হলিবি কেতিয়া আমি কানি ইটু কাম খান ওপরে জানি থাকে আমি খান সবকে ইটু নিচিনা কাম খান বাড়া একটা মজবুত কনভিকশন বাড়াই দি থাকি আছে। উদু কনভিকশন কোনটো বাড়া মানুষখান লাগা একটা কালেকটিভ শক্তি লই কিনা আমার দেশকে লাগাতার আগে বাড়াই কিনা যাবলে দি থাকি আছে। আপনি খান ওসরে ইটু নিচিনা প্রয়াস খান ওপরে চাই কিনা সমাজ কারণে ভাল কাম করিয়া খানগে বেহিচান করি কিনা এপ্রিসিয়েট করি কিনা তাই খান বাড়া শিকি কিনা আপনি নিজর বি পারিলে ইটু নিচিনা কাম নিমিত্তে কন্ট্রিবিউট করে দি কিনা হিসা লোপলে আপনি খান সবকে মই কই দি আছে। আহা মাহিনা মান কি বাত আকো একবার ইটু নিচিনা ইন্সপায়ারিং কিসা খান লই কিনা আপনি খান সব লগতে লগ পাব বেশি খুশি পাইছে। নমস্কার।
1: রেপিড প্রোগ্রেস অফ মন কি বাত রিজনাল ভার্জন নাগামি স্টুডিও শুনিলে তো আকাশবাণী গহিম ইতিয়া নাগামি।